0: গঠন করা সহ সাত দিন মধ্যে রিপোর্ট দাখল করা কুহযাই। জাতীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভাল চীনর বৈদেশিক মন্ত্রী ওয়াং ইং সহ সাক্ষাৎ আলোচনা করেছেন। দ্বৈপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিগ উপরে উভয়ঙ্ক মধ্যে মত বিনিময় হয়েছে জনাপড়ি। নয়াদিল্লিতে চালিথিবা ষোড়শতম ব্রিক্স জাতীয় সুরক্ষা পরামর্শদাতা বৈঠক পরিপ্রেক্ষীরে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গঠনমূলক স্থির এবং পূর্বানুমানযোগ্য দ্বৈপাক্ষিক সম্পর্ক উভয় দেশ মধ্যে বিশ্বাস ও উত্তম বুঝামণাকে অধিক সুদৃঢ় করিব বলে শ্রী ডোভাল আশা ব্যক্ত করেছেন। বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছেন, উভয় দেশ মধ্যে এবে গতিশীল হেউথিবা বিকাশ উপরে পারস্পরিক বুঝামণা নেই শ্রী ডোভাল এবং চীন বৈদেশিক মন্ত্রী ওয়াং ইং মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। কেন্দ্র সমবায় মন্ত্রী অমিত শাহা আজ নয়াদিল্লিতে ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন সংঘ নাফেডর নিলাম পোর্টালর শুভারম্ভ করবে। নিলাম প্রক্রিয়াকে অধিক সশক্ত এবং স্বচ্ছ তথা এতে পারদর্শিতা আনবায় এই পোর্টালের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রহিব। বিশেষ করে কৃষক সদস্য সংগঠন তথা অংশীদারমানক স্বার্থকু দৃষ্টি রাখি এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিলাম সম্পর্কিত কার্যকলাপ তথা নাফেডর সামগ্রিক কার্যশৈলীকে সুসংহত করা। সমবায় মন্ত্রণালয় পক্ষে এই সম্পর্কে দিয়া সূচনা অনুযায়ী শ্রী শাহা এই অবসরে নাফেডর কেতক কৃষি কেন্দ্রিক তথা গুরুত্বপূর্ণ ডিজিটাল পদক্ষেপর শুভারম্ভ করিবার কার্যসূচী রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক সহকার সে সমৃদ্ধি দৃষ্টিকোণ অনুযায়ী এবং আধুনিক জ্ঞানকৌশল ও কৃষক কেন্দ্রিক সংস্কারমূলক স্বচ্ছ পদক্ষেপ মাধ্যমে সমবায় সংগঠনগুড়ি অধিক সুদৃঢ় করা উদ্দেশ্যে এই ডিজিটাল তথা কল্যাণমূলক পদক্ষেপর শুভারম্ভ করা বলে মন্ত্রণালয় কহিছি। কাতারর সর্ববৃহত গ্যাস যোগাণ ক্ষেত্রে বিস্ফোরণ জনিত অগ্নিকাণ্ড যোগু 13 জনকর মৃত্যু হওয়া সহ 66 জন আহত হয়েছেন। রাসলাফানঠারে গত রবিবার রাতে ঘটিথিবা এই ঘটনার 12 জন ভারতীয় নাগরিকঙ্কর মৃত্যু হয়েছে কাতার স্পষ্ট করেছে। দোহারে থিবা ভারতীয় দূতাবাস এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছি, আহতঙ্কর স্বাস্থ্যাবস্থা স্থির রয়েছে এবং সেমানক উপযুক্ত চিকিৎসা প্রদান করা যাউছি। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই ঘটনার গভীর দুঃখ প্রকাশ করা সহ শোকসন্তপ্ত পরিবারবর্গঙ্ক প্রতি সমবেদনা জ্ঞাপন করিছন্তি। রাসায়নিক ও সার মন্ত্রণালয় কহিছি, ভারত অভিমুখে আসুথিবা চারোটি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলতার সহ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই জাহাজগুড়িকরে ইউরিয়া, ডাই, আমোনিয়াম ফসফেট এবং সলফর আদি আসুছি। ওড়িশার পারাদ্বীপ, গুজরাটর মুন্দ্রা এবং আন্ধ্রপ্রদেশের কৃষ্ণপট্টনম ও কাকিনাড়া বন্দরের এই জাহাজগুড়িক পৌঁছিব। দেশের সার আবশ্যকতাকে পূরণ করিবা সহ গচ্ছিত সার পরিমাণকে বৃদ্ধি করিব বলে মন্ত্রণালয় কহিছি। এফআইএচ পুরুষ বর্গ প্রো হকি প্রতিযোগিতার উদ্ঘাটনী ম্যাচ্রে আজ ভারত এবং পাকিস্তান মধ্যে মোকাবিলা হব। 2024 মসিয়ার চীনর হুলুনবুইরে এশিয়া চম্পিয়নশিপ ট্রফি মোকাবিলা পরে ভারত এবং পাকিস্তান মধ্যে এব প্রথম মোকাবিলা। সেই ম্যাচ্রে ভারত 2-1 গোলরে বিজয়ী হয়েছিল। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ আই পর্যায় ম্যাচ্রে ফ্রান্স এবং ইরাক মধ্যে ম্যাচ জারি রয়েছে। আমেরিকার ফিলাডেলফিয়াঠারে চালিথিবা ম্যাচ্রে খেল মধ্যভাগ সুদ্ধা ফ্রান্স 1-0 গোলরে আগুয়া রহিছিল। পূর্বর গ্রুপ জে পর্যায় ম্যাচ্রে আর্জেন্টিনা অস্ট্রিয়াকু 2-0 গোলরে পরাস্ত করেছে। মুখ্য সংবাদগুড়িক পুনিথরে, রাষ্ট্র প্রথম নীতি আধারে বিশ্বস্তরের ভারত এক প্রগতিশীল এবং নির্ভরযোগ্য রাষ্ট্রে পরিণত হয়েপারিছে কহিলে প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে আজ দ্বিতীয় পর্যায়ে পদ্ম পুরস্কার 2026 প্রদান করবে রাষ্ট্রপতি। উত্তরপ্রদেশ আলিগঞ্জ কোচিং সেন্টার অগ্নিকাণ্ড ঘটনার মৃত্যু সংখ্যা 15 বৃদ্ধি। জাতীয় কৃষি সমবায় বিপণন সংঘ নাফেডর নিলাম পোর্টাল আজ শুভারম্ভ করবে সমবায় মন্ত্রী। এবং এফআইএচ প্রো পুরুষবর্গ হকি লিগ্রে ভারত এবং পাকিস্তান মধ্যে আজ খেলাযিব উদ্ঘাটনী ম্যাচ। সংবাদ শেষ।
1: ওড়িয়ারে সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্র। শ্রোতামানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্র। বর্ণবিভা বর্ণালী ক্রমে প্রচার করুছ আজির কার্যক্রম মল্লার। প্রযোজনা মনোজ কুমার পূজারী, উপস্থাপনা রঞ্জন কুমার বেহেরা এবং সংযুক্তা পট্টনায়ক। শুনিবা কার্যক্রম মল্লার।

0: কথারে অছি কষ্ট কলে কৃষ্ণ মিলে,
1: এ কথা সম্পূর্ণ ঠিক। প্রকৃতিরে মিলুথবা পদার্থকু চিহ্নিবা, ভালো পাইবা এবং তাকু নেই তার রূপ পরিবর্তন করি যদি লোকঙ্ক চাহিদা অনুসারে আবশ্যক পূরণ করি পারিবা, তাহলে সেই কার্যর সফলতা নিশ্চয় পাই পারিবা।
0: অবিভক্ত কোরাপুট জিল্লারে সমস্তে কিছু না কিছু ছোট বড় কাম করে অর্থ রোজগার করিবা সহিত আত্মসন্তোষ লাভ করিথান্তি।
1: কিয়ে বাউঁশ কাম করি, কিয়ে মাটি কাম করি, ত পুনি কিয়ে লুগা বুনি নিজর গুজরাণ মেটাই থান্তি।
0: সেইভাবে আম অঞ্চলর জনে হস্তশিল্পী তন্ত সাহায্যে কেরঙ্গ সুতারে লুগা বুনে চর্চাকু আসিপারিছন্তি।
1: কেবল সে লুগা বুণন্তি তা নুহে, সে জনে কলাকার মধ্য।
0: তবে চলন্তু সে কেউভাবে লুগা বুণন্তি, সেথিপাইঁ কোন সব সামগ্রী আবশ্যক হেউছি এবং কেউ প্রণালীর লুগা সে বুণি পারন্তি তাঙ্কঠারু জানিবা, আউ কলাক্ষেত্রে তাঙ্কর কোন সব রুচি রয়েছে তাহা বি জানিবা।
2: মোর নাম হচ্ছে রাম সিসা, গ্রাম কাংরাপড়া, ব্লক লম্পাপুট, ডিস্ট্রিক্ট করাপুট। আমার প্রধান বস্ত্র হচ্ছে কেরেঙ্গা। কেরেঙ্গা কেমতি বুনা হুয়ে সেটি আমার দেখবা, সেটি আদিবাসী মেলার নিয়ে যাই। আমার গোটে কেরেঙ্গ গছ বলিকি অছি, সে গছর সুতা কু আমি সবকল কু আনিকি তাকে পুরা চেচিকি তাকে আমি সুতা বাহার করতাও। সে সুতা বাহার করিকি তাকে আমি আগে যে রঙ মানে দেউতিলে গছর চালির রঙ দেউতিলে আর সে পোশাকটা তৈরি করিকি সেমানে নিজে পিঁধিলে। আজি আমার গদবা সম্প্রদায়ের জনে ঝিও যদি দুইটা কেরেঙ্গ বুণি ন পারুছে, সে সেতবে বাহার হইনা। গোটে কেরেঙ্গ শাড়ি বুণবা কিছু নেলে বি ছদিন লাগি যায়। এটি রায়পড়ার ট্রেনিং দিয়ে আসলি, আমার গুন্দইপড়া পঞ্চায়েত সে বায়াপুটে বি ট্রেনিং দিয়ে আসলি। করাপুট আমার কলেক্টর মানে লে সেমানে মতে ট্রেনিং দেওয়া পাই কইতিলে, মু যাইকি ট্রেনিং বি দেইকি আইলি। গলা বছরে বাহারে বিক্রি হচ্ছে, কালকাটা লোক গোটে কেরেঙ্গ কু 10,000 লেখা দেইকি নেউছন্তি। সেটা তো বেশি নাই, 2 একর 3 একর বেশি নাই, সেটা আমার বহুত ডিমান্ড হয়ে যাচ্ছে। এবার কেরেঙ্গ মতে পুরা হায়দ্রাবাদ রু, ভুবনেশ্বর, কালকাটার পুরা বার বার কল আছে যে কেরেঙ্গ করছ না নাই, কেরেঙ্গ করছ না নাই। জঙ্গল কু যাবার আছে, সুতা কাটিকি আনবার আছে, সে গছ কাটিকি আনব, তাকে আনিকি দুইপাড় করিকি তাকে বতরাইব, বতরাইকি সে সুতা বাহার করব। সুতা বাহার কলা পরে তাকে ছেচিবার আছে, সেটি ছেচি সারলা পরে ছোট মোট হয়ে যাইছিব, ছেচিলা বেড়ে তাকে পুরা ঝড়িকি তাকে সুতা বাহার করবার আছে। বাহার করি সারলা পরে তাকে পুরা হল ইয়ে করবার আছে। মো স্ত্রী কু মু টিকে টিকে তাকে শিখেছি, সে বি টিকে টিকে শিখলানি। আও

0: ঠিকানা পাই যোগাযোগ করন্তু
1: 8280306927 এবং 9449408097
0: সহজ এবং সরল উপায়ে অল্প টঙ্কায় আপন আকাশবাণী জয়পুর কেন্দ্রে বিজ্ঞাপন দিয়ন্তু।
2: শ্রোতাম কার্যক্রম শুণে আকাশবাণী জয়পুর কেন্দ্রর শুণন্তু কার্যক্রম সম্পর্কে সূচনা। জুন মাস 23 তারিখ মঙ্গলবার অর্থাৎ আজ রাতে 7:30 শুণবে কিষাণবাণী ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রম সুফলার সিধা প্রসারণ। বিষয় রয়েছে কুকুড়া হেউথিবা বিভিন্ন প্রকার রোগ ও তাহার প্রতিকার। এ সম্পর্কে ইচ্ছুক শ্রোতাঠার ফোন যোগে আসুক প্রশ্নগুড়িক জেলাস্তরীয় বিশেষজ্ঞমানে আম কেন্দ্রর স্টুডিওরে উপস্থিত রয়ে উত্তর দেবে। এতে অংশগ্রহণ করা আমার ফোন নম্বর হল 06854230690। পুণিথরে কহি রাখুছু, প্রসারণ দিবস আজ জুন মাস 23 তারিখ মঙ্গলবার রাতে 7:30 রাতে 8 পর্যন্ত। বিষয় রয়েছে কুকুড়া হেউথিবা বিভিন্ন প্রকার রোগ ও তাহার প্রতিকার। যোগাযোগ করিবা পাই আমার টেলিফোন নম্বর 06854230690। বর্তমানে শুনন্তু অন্য এক কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী জয়পুর কেন্দ্রর যুববাণী কার্যক্রমে জুন মাস 25 তারিখ গুরুবার অপরাহ্ন 5 প্রচার করিব হালস্পন্দন কার্যক্রম। এথিপাই বিষয় রয়েছে আধুনিকতা না সংস্কৃতি কণ অধিক আবশ্যক। এ সম্পর্কে আপনার নিজ নিজের মতামত দেওয়া পাই ফোন করন্তু জুন মাস 24 তারিখ বুধবার অপরাহ্ন 3:40 পর্যন্ত। আম ফোন নম্বর হল 06854230690। বিষয়টি পুণিথরে কহি রাখুছু, আধুনিকতা না সংস্কৃতি কণ অধিক আবশ্যক। টেলিফোন নম্বর পুণিথরে কহি রাখুছু, নম্বরটি হচ্ছে 06854230690। শুনিলে কার্যক্রম সম্পর্কে কিছু বিশেষ ঘোষণা। শ্রোতাঙ্কু মনে পকাই দেউছু, আজ দিন 1:20 শুণবে মহিলা আমার কার্যক্রম ঘর ও ঘরণী। এতে সুখী দম্পতি ক্রমে স্নেহলতা মহারণা এবং যোগেন্দ্র মহারণা সহ সাক্ষাৎকার শুণবে। প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ রয়েছে পূর্বাহ্ন 10:30। কন্ধভাষার কার্যক্রম পুনেলেঞ্জু প্রচার করব 12:30। এইলে আজ প্রচার হওয়া কিছু কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী জয়পুর বর্তমান সময় সকাল 8 হওয়া যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম প্রথমে সমাচার প্রভাত, পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লির শুনিপারে অল্প সময় মধ্যে।
3: नमस्कार, आकाशवाणी से समाचार प्रभात के साथ मैं मुकेश कुमार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, भारत के तेजी से विकसित भरोसेमंद अर्थव्यवस्था और विश्व शक्ति बनने में राष्ट्र प्रथम का सिद्धांत प्रेरक बल। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज राष्ट्रपति भवन में दूसरे नागरिक अलंकरण समारोह में पद्म पुरस्कार प्रदान करेंगी। उत्तर प्रदेश सरकार ने लखनऊ अग्निकांड में 4 अधिकारियों को निलंबित किया, 4 और आरोपी गिरफ्तार। उर्वरक ले जा रहे 4 जहाज होर्मुज जल डमरू मध्य पार करने के बाद भारतीय बंदरगाहों की ओर बढ़े। कतर ने रास लाफान LNG विस्फोट में 12 भारतीय नागरिकों की मौत की पुष्टि की। और कैलिफोर्निया में आज से शुरू हो रहे US ओपन सुपर बैडमिंटन टूर्नामेंट में लक्ष्य सेन और तन्वी शर्मा भारत की अगुवाई करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत के तेजी से विकसित भरोसेमंद अर्थव्यवस्था और विश्वसनीय विश्व शक्ति बनने में राष्ट्र प्रथम का सिद्धांत प्रेरक रहा है। नई दिल्ली में कल निजी मीडिया हाउस के सम्मेलन में प्रधानमंत्री ने कहा कि विश्वसनीयता, स्थिरता और वैश्विक हित के लिए प्रतिबद्धता पिछले दशक में भारत की उपलब्धियों के मूल में रही है। G7 शिखर सम्मेलन में भारत की भागीदारी का उल्लेख करते हुए उन्होंने कहा कि विश्व नेताओं ने

ए জীবন বেড়ে বেড়ে কালিয়ারে ভারী কষ্ট দিয়ে, এ সংসার বেড়ে বেড়ে কালিয়ারে।

শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণী লাইভ সহ কিছু কথা, কিছু গীত, কিছু সূচনা নেই আপনার রেডিও সাথী সস্মিতা। আরম্ভ করিবা কথার, মন তলে যদি ভক্তি রকুচন্তি তেবে সে শাশ্বত হওয়া আবশ্যক। যদি কিছু করিবার ইচ্ছা রখি সংকল্প নৌচন্তি সে সংকল্প দৃঢ় হওয়া আবশ্যক। যদি সম্পর্কের ছন্দি হচ্ছন্তি সে সম্পর্ক অতুট রহিবার প্রয়াস করিবা উচিত। যদি জীবনটাকে জীবন পরি বঞ্চিবাকু স্বপ্ন দেখুছন্তি, ভাবর বন্ধনরে, ভক্তির ডোররে, বিশ্বাসের সহ হৃদয়ের মহল ভিতরে ভাবগ্রাহীকে বসাই নিজকে সমর্পিত বাসন্তু, ভবসাগরর সে হি পারি করে দেবে।

0: ইয়া বাসই বাই তাই তাঙ্গি বুড়া বুড়ি বারে তাকে জহরা নিঞ্জু না তলে হাডা কথা হালি জলকি পেলকি হালি না বাণজা হরজানি মানুষ জহরা বাণজা
1: জহরা সাম্মামা না বাকেড়ি জিকে ইয়া বা সই বাই তাই তাঙ্গি বারে ত্রিমিঙ্গ জহরা আপে
0: হাতে গাড়ি দিনাটি মার নিজর চাষবাসতে কথা হাডা কথা আন
1: হ্যাঁ মামা আজকাল তো চাষবাস কিনি লোক চাষবাস ভিতরে কথা নাই মানে
0: মার তো চাষী লোক তাই কুই নরইত সার কুই লোক সার তো চাষবাস কে আন তো নিডা বাত চিঞ্জালা আডাই
1: হ্যাঁ মার তো পূর্বে চাষী লোক
0: চাষী লোক ওড়ে মাঙ্গে ভূমি বাড়াসকে রচাকা মানে ওড়ে হরু মারিসকে মঞ্জামনে এবার চাষবাস

0: আঠওয়া হানে এই বিতরা হর উ কি লাকজ কে হতা উ এদা থাকি মারো এনি কিনাই মানে যে কোন চাষ কিনি পূর্বরু মারো নিহি কি সার কত প্রয়োগ কিনাই মানে
1: তো তাই ভাই হি কথা মাবু আডা হিঞ্চমে নে কুলিং চাষ উপরে হারকা পুঞ্জাল থাকে চাষাবাস উপরে পুঞ্জাল থাকে কুলিং চাষ উপরে পুঞ্জাল থাকে র তাই মানে সে এ তাই তান্ট মার বেন
0: জহরা তাই দৌড়ু নাই দৌড়ু টিকে ব্যস্ত
2: নাদর রামাগুন্টা নাইদর শ্রীমড়া নাদর রামাগুন্টা নাইদর শ্রীমড়া
0: ব্লক
2: ব্লক সিমলিগুড়া
0: সিমলিগুড়া হ্যাঁ তা না বিয়া যাই না
2: তা না পটাগি
0: জেলা কোরাপুট
2: জেলা কোরাপুট
0: হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেমু চাষ কি হিঁ যা চাষ এনি চাষ কি হিঁ যে সরকার দরকার হাইব্রিড হ্যাঁ হাইব্রিড অল্প গাড়ি কুলি বাহিনু
2: হলে
0: উহাল তাকি পালাবা খা এছর দিন পর উহিঞ্জারি
2: মাসে পরে উবিয়া হেন
0: পালাবা খা হ্যাঁ হ্যাঁ উহি নাটি এ যু সবাইয়া
2: সবা সরি রু নাই রো তিন কাসা পিস তিন কাসা পিস রে অর কাসাতে ইড়ি পড়ি তাসা সমা পাট চাপ কত না পাট চাপ গাস্তি আর ওড়ে ওড়ে সপ্তাহ কি তিন না কি বছর অর দা অর পাটা কি না
0: যু উহাল তাকি মার উহি নাই কুলিয়া এবি এচে খে কোলা উহি তিনে হ্যাঁ
2: বা কিছরি আজকাল দাসল অপ টিকে পাতরা কিনা মানে মোটা কিছরি উনা জেগ হনো জি পাতরা কি পড়াইনে
0: পাতরা কি সারা কাজা বুটা জিকে আনে ওড়ে গাড়ি কাড়ি কাজা কাজা জেঙ্গুস কে আন
2: হ্যাঁ জি পাতরা ডি দরকার হ্যাঁ
0: হ্যাঁ আচ্ছা উহা সমা এচর দিন আতি সারে গাতা বেচাল পড়ানে
2: উহা সমা ও এতো লিকে উহি উহি নেসকে বেচাল পড়াইনে আছে ডব্লিউ মানে আছরি ডাইস বেচাল পড়াইনে লিখি ওড়ে
0: হ্যাঁ আচ্ছা উহা দায়ী বেতি হিরু জিতি সারে বেতি নি আনে উনি কথা
2: এ সরি উই নেচে বেতি ওজিনে সো ঘটা নে নি রপিন রি
0: আন্ডি নে হ্যাঁ
2: হ্যাঁ আন্ডি আন্ডি স্পি এনে কি আন্ডি বিয়ানে নি রি
0: দায়ী বেনা এই এই লা করতি সারে হাতু নে
2: হাতু নে এডা খবর আসতি রানে এত রকম আছে রে পড়াই পড়ি সারে এন জি এলে কি
0: আচ্ছা কুলি ওডে পিডিকা চিনজি নু কি
2: পিডিকা উহি জেচো তরে দিদি কারা টাইম তিন আছে আশা বার্তা চিনজি নু
0: চিনজি নু এম্বা স্প্রে ওডে চিনজি রে
2: আচ্ছা আতি সারে এবার কাণী এচর দিন পরে
0: যাচাল পড়া হিনেবা
2: আচ্ছা তিন মাস চার মাস তে চার মাস পাঁচ মাস দোকান দাতর পড়া না ওড়ে
0: চার পাঁচ মাস পড়া না যাচাল থাকি জাতি জেচো এবাস কাণ ই মেশিন তা মেবু মানে খিঞ্জরি না কোডিং স্পিক খিঞ্জরি
2: কজনা মেশিন তা কিরি কজনা কোডিং স্পিক কিরি লিখি গ্যারান্টি
0: এমন না কি আনু মেশিন তা স্পিক তে নি আনু কি কোডিং স্পিক
2: কোডিং স্পিক নি আনে পিচ গুন্ডা হ্যাঁ
0: কোডি কোডা এসকে পিচু হেল্প পড়া না ওড়া হ্যাঁ
2: কজনা কোডি স্ক্রিন রে কজনা মেশিন লাগ স্ক্রিন রে গুন্ডা নে জি কজনা কোডি স্ক্রিন রে কজনা মিল স্ক্রিন রে
0: আচ্ছা একর তাকি হাইব্রিড কো নি এচেক লাগা

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট?
1: হলে এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: পরবর্তী কণ্ঠশিল্পী নিকিতা গান্ধী, গীতিকার আমজাদ নদীম আমির।

0: 9438256858 ফোন নম্বরটি পুনি থরে কই রকুচু 9438256858। তেবে শ্রোতা ভুনি আজি তো সময় হে গলানি পুনি থরে নুয়া কিছি কার্যক্রমক নেই ফেরিবার প্রতিশ্রুতি সহ রহুচু আমি দুহে
1: নমস্কার।

0: নীলাঞ্চল বাবু, খাই ধান চাষ করলাস নি বাবু, এবে কেতাগ্রা পুরা চাষ করলাস নি তুমি?
1: আমি তো আছি দেখুন তো ধান চাষ তো আছে না, প্রায় তো কাজে খন্দাগুড়ি হোক কি ললাট হোক কি পূজা হোক কি হাজারে দশক অনেক প্রকার ধান আছে। সে ধান ভিতরে তো আমি অনেক বর্তমান এটা করছে পশ্চিম এটা গোটে কলে বেশি গোটে লোটা যেটা ফুরসত মিলে সেটা হচ্ছে আপনি প্রথমে ধান কে পোলা পকাবে, পোলা পকাই সারা পরে তাকে শ্রাবণ ভুদ মাস হলে সেটাকে এটা করে কাঁ করবে সে পোলা ঘিচিকি পোলা লুলা এটা করিকি তারপরে আপনার কাঁ পোলাকে যোগাবে, যোগাল সারা পরে তো পরে ধান দেবে। আর ধান বুনা যে কৌছেন যে সিধা সাধা আপনার কাঁ করবে কি ট্রাক্টর হোক কি সে পাওয়ার হোক সে আপনার কাঁ করবে কি আপনার ধান বুনি দেবে। ঠিক বর্তমান শ্রাবণ ভুদ মাস বলে আমি পশ্চিম ওষার গোটে ভাষা আছে আমি ধান বিভিন্ন বলে কথা বিড়িবার অর্থ হল যে আপনার কাঁ করবে আথর সাগে ধান বিড়িবে বড় বড় যে লুলা খেলা যে বসছেন যে লুলা খেলা কেনতা করে মাঠ ঢাকা যে অটকা যে থিসি যে সেটা মুড়া মুড়া মুড়া ঠেঁটে যাইতাম সে মাঠকে সম করবে, সম কলা পর যেতিকি সার দেবা গলা সেতিকি সার দেখি ধান দেয়াতে। কিন্তু লক্ষ্য পূরণ যে এটা যদি আমি রোয়ে করে যদি গোটে ধান চাষটে করমা তাহলে গোটে বেশি ধান টিকে মিলবা। আর বুলনা ধান টিকে আপনার কাঁ লটা ঘিচি কিছু লটা ঘিচি কিছু আসে ইয়ার গোটে লটা ঘিচিলে আর গোটে লটা গজা হইতবা, আর গোটে লটা ঘিচিলে আর গোটে লটা গজা হইতবা এনতা করে। আর যদি আমি বুনিকি রুইকি যদি যার পাখে যদি পানি অসুবিধা নাই না, যার পাখে যদি পানির সুবিধা আছে, যার পাখে যদি লিপয়েট আছে কি জল পয়েন্ট আছে কি নদী আছে, সে যদি ধান নিয়ে বুনিকি যদি সে ধান রোয়া রখলা সব ডুলিকু আর যদি পুনর্বার শ্রাবণ ভূত মাস যদি পোলা রোয়া রুই করবা বলে তার ধান টিকে আটকে আজ পারবা।
0: ওই সেটার কাছে কাতায় আছে কায় রোয়া ধান থুয়া বলি করি এলে নবে দিনে দানা কা জবর করি করলাস নিনি?
1: হ্যাঁ নবে দিন শহে দিন মিডিয়াম হয়ে যাচ্ছে। তারপর আমার গানটা কাঁ আছে এগুলো সুবিধা গোটে সুবিধা আছে ছেলিয়া পাট আছে পাখে যদি সফিসিয়েন্ট বর্ষা হয়ে গেল যদি ছেলিয়া পাট ডর উপর যদি পানি সফিসিয়েন্ট আসিগলা তাহলে প্রথমে ধান রোয়ার চালি আসি বুনা বুনি চালি যাবা। ছেলিয়া পাট যদি নি পূর্বার তো নিকা কাঁ আছে কি টিকে পাক টিকে যাতে তাহলে টাইমরে ধান কাটলা টাইমরে যদি পোক পোকা ভরসে নি লাগবা যে ভরসে যদি ধান হবা যদি ভরসে যদি খ্যান করবা যদি আমি ভরসে চাষ করতিমা ঠিক সময় যদি পান পান পান পুনি যদি থিবা বলে কাঁ আছে কি সেটা আপনার ধান হয়ে পারবা আর আমি যদি তাকে চুকে চুকে বস্তা ইয়ে করে পারমা। আর যদি আমি তা চাষী মানে প্রায় কাঁ গোটে লক্ষ্য রখিথিবে সেমান ধান চাষ করে দেবে অথবা এগের কাঁ করে লটাই নিয়ে গিয়েছন দুইরে সার মানে টিকে কম কম দেবে এরে যে ইয়াড়ে কেন টাইমরে পান ঘাই বসরালা কেন টাইমরে সে কেন ভুসলছে কেন ডুলিতে পান লাগালা কেন ডুলিতে পান সেটা নিয়ে দেখবে ধান কর দিচ্ছ মানে না সেমতি গোটে ধান বি গোটে তার গোটে পরে যত্ন নেবার হচ্ছে জন্মরু মৃত্যু পর্যন্ত।
0: তাইলে এবে আমার কার্যক্রম বিষয়ে কোনটা কথা আমার কার্যক্রম মন শুনলাস নি খাই কি?
1: হ্যাঁ কার্যক্রম সব তো নিমান নিমান লাগুছে কিন্তু এটা দুঃখর বিষয় যে মুই দেখুছি হ্যালো সারদার লাগি থেলা কি রেডিও কে পাচারু হেলা কি হ্যালো চেতি জন হেলা আমার টিবরু মামা গুটে কুয়াড়ে হুজি যাইছেন যে তাঙ্কর সুর বিয়ার শুনিবাকু মিলু নাই কি তাঙ্কর সুর বিয়ার কিছিটা করিবাকু মিলু নাই। টিবরু মামা যদি আসিকি যদি কার্যক্রম টি করন্তে তাহলে আটিকে খুশি লাগন্তা বলে ভাবুথিলি কিন্তু যাহা বি হো আজি হ্যালো চেতি জন বলা কে মু জানিকি নাই আজকে টিবরু মামা আছে মু আর ওটিকে দুই চারি পদ কথা লাগি যাবা কারণ যদি টিবরু মামা থিলে তো অধিকা আট মিনিট ন মিনিট পর্যন্ত কথা হবার চান্স টে মিলছে আর টিবরু মামা আছেন মাত্র কি আজি অচিন্তা গোটে
2: বাবু
0: কেনতার আমি মিশা বড় নিমানা কাছু এলে খাই বলে তোমার বাটে ফাঁক কেনতার আছে বাবু পানি পুনা
2: বাদলিয়া পাগ আছে আজ্ঞা বর্ষার সম্ভাবনা আছে হাসিন বলে আমার গাঁ পাখাপাখি প্রায় তো আবার কালি বর্ষা হয়েছে আমি বর্ষা ডাকিছ আজ্ঞা কাহিনি আমার অধা জমি প্রায় তো আমি বুনি দেব ধানটা বর্ষা টিকে এলে বুনিয়া হবা
0: নাই পানির দিন পানি ন মারলে সরি উর্বরাকা এলে তাস বিষয়ে খাই তাস মনে করলাস নি বাবু ধান আকা তাস কি নি আর কাই কাই তাস মনে করলাস নি?
2: আমার যেড়ে ধান করছো আজ্ঞা আর কপা করছো আজ্ঞা আর অন্য চাষ তো কে হইনি পারবার ন
0: ধান তাস তো এবে করবাস কাই ধান মনে করলাস নি বাবু?
2: আমার যেটা কি বড় ধান যে রহুছে 150 দিন এটা কলা চম্পা তার সাথে আমি পূজা বি করছো এসব জিনিস করছো আজ্ঞা নয়া নয়াটা
0: খাই সে বললাস বোর ধান বল 150 দিন ইয়া ধান বললে খাই ধান বাবু তার না খাই না
2: কলা চম্পা
0: কলা চম্পা আলি আলি আলি আরি এই
2: ধানটা কানা কি আজ্ঞা বহুত বড় ধান তে আর এটা বহুত কেড়ে দিছে আজ্ঞা কেড়ে বহুত ধান সব রয়েছে ভাল ধান তে এটা
0: নাই পানি পুনা রেবা বেড়া একা এইতে রেছি কাই কি এটা

0: তাসি শেখাইছে জন মন্ডি করলানি সরকার সে ভিতরে দিলে খাই এলা কাই অসুবিধা হয়েছে আছে
1: অসুবিধা বলে কারণ কপাটা প্রায় তো সে চাষী মানে দেয়নি তার বার আজ্ঞা ধানটা যেন আমার সাধারণ লোকটে গলে বি টুকনটে পাই পারছি কিন্তু কপার লাগি টিকি আজ্ঞা নেই পাই পারবা কপার লাগি উপযুক্ত সে আর জায়গা দরকার তাহাকে বিভিন্ন প্রকার যেন মানে যে কাগজপত্র দরকার পড়ছে সে তো সে জিনিসটা সেমানে কই নি পারবার আজ্ঞা মোর কথা কহমে আজ্ঞা দেখো মুই বি তো তিন রু চার একর মানে কপা চাষ করুছে কি মুই বর্তমান সে মন্দির দেয় নি পারবার আজ্ঞা মানে এই যে বহুত গুলো যে ঝঞ্ঝটটা তার মানে এই জিনিসটা আমাকে ভালো নিলে পারবার
0: ইবে আমার কার্যক্রম বিষয় কার্যক্রম কেন্তার লাগলানি বাবু কাইটা সে বিষয় খন্ড কলে বলে
1: বহুত ভাল লাগুছে আজ্ঞা উপযুক্ত সময় আগে দেখি কোন আপন মানে বিভিন্ন যে সব আলোচনা টপিক সব রখি প্রচার করছ বহুত বঢ়িয়া লাগুছে
0: আলে আলে ধন্যবাদ এন্তারি আমার কার্যক্রম দিনকে শুনতে রুয়া আরে আমার লোক এন্তার ফোন করতে রুয়া জোয়ার লাগে
1: ধন্যবাদ
2: ফোন উঠাইলি মামা এবার তুই উঠা খাই
0: নাই উঠাইবাটা উঠাই বিয়াকা উঠাইবাটা উঠাইলি নি এলে খাই বললে এবে এন্তার তো ফোন আসি লাগি রেছি আকা নাই
2: লাগি রেছি তো আরি
0: ফোন আসি লাগি রেছি আকা খেড়দাই তুই উঠাইবস খেড়দাই মুই উঠাই এডা লাগি রেছি মাত্র গীত গুড়ে শুনি করে সার দাইব
2: আলে আলে আলে
0: এলে গীত গুড়ে শুনু
3: গলা তোর তিয়ার পড়া পন্থী জীব।

0: তোকে দেখি মই গলিনি দুর্মরি, তাই গুরু বাড়ি তোকে দেখি মই গলিনি দুর্মরি।
1: তহনিয়াকে ঝাকানোর তলে পিতালা উপরা ঝুল না ঝুলে, তহনিয়াকে ঝাকানোর তলে পিতালা উপরা ঝুল না ঝুলে,
0: লহনিয়াকে ঝাকানোর তলে পিতালা উপরা ঝুল না ঝুলে, লহনিয়াকে ঝাকানোর তলে পিতালা উপরা ঝুল না ঝুলে।
1: পিতল চিপনা চিংড়ি বালে মানি গলা আছে কুড়িয়ে তুলে, পিতল চিপনা চিংড়ি বালে মানি গলা আছে কুড়িয়ে তুলে,
0: পিতল চিপনা চিংড়ি বালে মানি গলা আছে কুড়িয়ে তুলে, পিতল চিপনা চিংড়ি বালে মানি গলা আছে কুড়িয়ে তুলে।
1: গলা মালি সরাবে কর তলে ঘোড়কে পয়রি বাজে রে গুরুবাড়ি, তোকে দেখি মুই গলিনি ঝুরমরি, তাই ঝুরবাড়ি

0: লুগা দেখে দাগলা সতে কি দেবতা দুর্গা পড়া পড়াচি তো লুগা দেখে দাগলা সতে কি দেবতা দুর্গা পড়া
1: পড়াচি তো লুগা দেখে দাগলা সতে কি দুর্গা দেবতা পড়া পড়াচি তো লুগা দেখে দাগলা সতে কি দুর্গা দেবতা পড়া
0: পাহার ভিতর সবু সরি গলে নাই কয়ে মুইলা রে দুর্গারি তোকে দেখি মুই গলি নি দুর্মরি হ দুর্গারি

0: सुन्नुहोस् गीत
1: सुन्ले खाइ शब्द लाग्ला मखे
0: भाइ बहिनी मिसापट सात दाइरी भाइ गीत सुने गरी इले आलो चैतन्य भित्र मिसाको गीत सुन्ले बोल लाग्छ कि नाइ
1: बोल लाग्छ काता भित्र अलप गीत सुनि देले आउ शब्द लाग्छ
0: म मन्दे कोंडे खाइ शब्द लाग्छ नि दे यारी फोन आइला फोन कोंडे दर्ता
1: आले आले
0: हेलो चैति जन
2: हेलो नमस्कार के
0: जार बाबू सासत बाबू की
2: শাশ্বত
0: বাবু এবে তুমি কোনটি গোটে কাম করতে লাসিতি গালাস নাকি এবে কেনতার খাই কাম এবে মেকানিক কাম কেত শিখলা চাষ কি কেনতার কাই কাই কাম মানে তোমার ভিতরে আছে বাবু মেকানিক কাম ভিতরে বললে
2: আমার গাড়ি রিপেয়ার কাম আছে
0: হ্যাঁ বল কোন গাড়ি সে মোটরসাইকেল সান গাড়ি কি নাই বড় গাড়ি কি কাটা সে বিষয়ে কোন
2: কার গাড়ি আছে
0: কার হ্যাঁ কার কার জিপ বললা পরাটা মানে হ্যাঁ এলে এটা গোটে খাই সে মেকানিক হেবা খাজে গোট লক্ষ্যে কাই করবার আছে কাই পাঠ পড়বার আছে কাইটা সে বিষয়ে কোন কইলে বলে তা
2: সেমতি কিছু নাই গেছে আইটি

শ্রোতা বন্ধু, কোনসি যোজনার সফল রূপায়ন পাই নির্ভুল পরিসংখ্যানর অত্যন্ত আবশ্যকতা রয়েছে। পরিসংখ্যান মাধ্যমে জনসংখ্যা, আয়, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্র সম্পর্কে সঠিক তথ্য মিলি থাকে। এই তথ্য আধারে সরকার ও সংস্থাগুলি সঠিক যোজনা প্রস্তুত করে পারন্তি।

ভাবে উপস্থাপন করা এবং তৃণমূল স্তরের নীতির সফল কার্যান্বয়নরে জনসাধারণ সহযোগ নিহাতি আবশ্যক। সমসাময়িক ভারতের স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা এবং অন্যান্য ডিবিটি যোজনা ভাবে নীতি এবং কার্যক্রমের সফলতা অতি কমরে দুইটি কারণ উপরে নির্ভর করে থাকে। সামাজিক আর্থিক পরিসংখ্যানর রণনৈতিক উপযোগ এবং এভাবে যোজনার কার্যান্বয়নরে জনভাগিদারি, এহা যোজনার প্রভাবী কার্যান্বয়ন সুনিশ্চিত করিবারে এবং লিকেজ উল্লেখনীয় ভাবে হ্রাস করিবারে সাহায্য করেছি। ভারতের সঠিক পরিসংখ্যানরে যোগদান করিবারে আমার কর্তব্যকে আমি বুঝিবা, যাহা উন্নত নীতি নির্ধারণ এবং কার্যকারিতা মাধ্যমে আমা সমস্তক পাই সুখ এবং সমৃদ্ধির ফলাফল দেব।

0: 3 0 6 9 2 7 এবং 9 4 4 9 4 0 8 0 9 7।
1: সহজ এবং সরল উপায়ে অল্প টঙ্কার আপন আকাশবাণী জয়পুর কেন্দ্রের বিজ্ঞাপন দিন্তু।
2: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট?
3: হ্যাঁ, এইটা একদম সিম্পল এবং সেইটি পাই মু সেটেবলে মোর বিশ্বাস রাখি দিলি এবং আজ মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে

এথর শিল্পী লতা মঙ্গেসকর এবং মহম্মদ রফি। গুলশন পাওরা গীতরে সঙ্গীত দিয়েছেন কল্যাণজী আনন্দজী। কথাচিত্র হাত কি সফাই।

তেথরশিল্পী বিশাল তাতলানি এবং আরমান মল্লিক। সাবির আহমদ কাগিতারে সঙ্গীত দিয়েছেন আমাল মল্লিক। কথাচিত্র অল ইজ ওয়েল।